পুগি দাইনা নৌশিরা কোনাউলো জয় হে মায়া লাইলেরা এর না যাও ভানেরা নৌশিরা কোনাউলো জয় এ ফের ভাই ও ভানী সাধাই রো না পারনি আবালাই ভেদ ঘাট না হো সাই ঢোকাকো কামরো যে তিম্রো রা হামরো আবালাই ভেদ ঘাট না

ছোট খিদ্র মাথা ফটো তিনু তিন লাই দিনা লাই আমি তো ভট কপি পালতে লাই দিনা লাই তিনি আপনি বানাইকে গারম তা ধানা তুমর মান পেটলি না মায়া কো হাতে।